দেখছি থাকার কি নবনী কাকুরা বিএফপিএস কর্কার রেডিও কার্যক্রম গজলি আমি পাঁচ ঘন্টামা ছ শ্রোতা র সময় আমি সঙ্গ আব ভাবে পাঁচ বছরের লাগি ছ মিনিট বাকি রেখে রয়েক সময়মা দুঃখদ পনি আব সমাচার সাথে এটা সহায়ক লাগি রিকোয়েস্ট পনি তাপক মাঝামা রাখন চাহু বিশেষ করে গুরু হিজ এমিনেন্স কেনপো ডক্টর গ্যালজে শেরপা রিম্পোচিজি উহাই কতিহলে চিন্ন হলা উহা বিশেষ করে উহাকে নিধন ভয়েকো ইয়ো সমাচার রয়েছে উহাঁ কর্বীমা বস্নুহুনে ভক্তহরুকো নিমন্ত্রণামা ইয়ো 25 জুনমা ইউকে আউনু ভয়েকো থিয়ো র অচানক 12 জুলাইমা উহাঁকো বিহান নিধন ভয়েকো ইয়ো আয়েকো ছ র বিশেষ করে উহাঁকো ইয়ো পার্থিব শরীর নেপালমা পুরাউনকো লাগি প্রয়ত্নহরু গরিরহেকো ছ জসমা যদি তাপাহরু পনি সক্নুহুন্ছ ভনে ডোনেট গর্ন সক্নুহুন্ছ আপনো তর্ফবাট ইয়ো আর্থিক সহযোগ তাপাইলে পুরাউন সক্নুহুন্ছ জসমা একাউন্ট নম্বর আনি ডিটেলসহরু ম তাপাইকো মাঝামা রাখ্নে নিছু র একাউন্ট চাই তাপাইলে থাউজেন্ডস বুদ্ধ ইউকে মা পঠাউনু হলা একাউন্ট নম্বর রয়েছে 2305 80 ইসে মেট্রো ব্যাঙ্কমা রয়েছে র রেফারেন্স মাঝে তাহলে আপনার নাম লিখন সক্নুহুনে এস অনুসার অবশ্য জানকারী লিরহনু হলা র শ্রোতা কার্যক্রম গোদুলীকে এই পহেলো ঘন্টাবাট বিদায় লিনে সময় আইসকেক যাতে একটা মিঠো গীত পনি রাখনে ব্যবস্থাপক আওয়াজমা কার্যক্রম দোসরো আনি তেসরো ঘন্টা আমি একদম ব্যস্ত নেওয়ালা ইন্টারভিউ ফিচার্স রয়েছে ছড়কে সালাম হুনে র কার্যক্রম ছড়কে সালাম চি সেকেন্ড আওয়ার মা হুনে যোগদায়ক সাথমা স্টে টিউন্ড আইলে ব্যবস্থাপক আওয়াজমা কসরি এনজয় করুন আমি কার্যক্রম সেকেন্ড আওয়ার মা ভেটনি।